0: রেডিও বিহানি 97.6 মেগাহার্জ।
1: রেডিও বিহানি সময় সংকেত, এটি বেলা বিহানাকো 8 বাজে।